0: ধারে নালে মে ডাকে তুমি ধোকে আকা নারে গারে গারে
1: গারে
0: গারে গারে
1: সুর বদল
0: গারে গারে
1: আমাকে বটা
0: গারে গারে
1: এই সুর কি তরা দিয়ে এই সুর ইন্ন আয়া এদো
0: ఎక చతుర నార
1: అమ చోరగలైతే
0: ఎక చతుర నార అమ్మ
1: పక్కన కరగదే.